wereldwijd. Altijd bij jou. Volg ons op Facebook, Instagram en TikTok. En check ons YouTube-kanaal voor meer vibes. Samen maken we Ujala nog groter. Ujala Radio, feel the energy. Tujan het al. Aja. Brazzafest, zaterdag 29 en zondag 30 augustus. Gia Event Center mee. Super early bird stickers voor fase 1 sold out. Uitverkocht, Tujan het toch. Super early bird stickers voor fase 2. Abituk Tugaritseke heen. Fase 2, early bird stickers tot en met 20 augustus. Tujal dieker. Wachtie, wachtie, nakker. Koop je tickets voor fase 2. Super early bird stickers via brazzafest.nl. En Den Haag de Bazindo. Heb jij een ooievaarspas? Dan krijg jij 50% korting aan de kassa. Brazzafest.nl. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूर ये ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

0: Maar de hele setup, Lloyd. Ja. Is dat mooi, is dat acha? Voor deze prijzen kan eigenlijk niet.
1: Nee, en canapine hebben we natuurlijk helemaal volop in een aparte hal. En aparte hal met bihitukable. Geniet kerstje. En kom met je gezin. Kinderen tot 1 meter gratis. En als je een ooievaarspas hebt, toerehega Den Haagke Zeherme. Of Aaspas meerehega, denk ik ook. Als je een ooievaarspas hebt, dan krijg je 50% korting aan de kassa. Dus kan niet kassa leggetje.
0: Ik denk dat ook, dat is mooi.
1: Ja.
0: Dus, Agis en dan kinpayeta, maar waar ter plekke wel kinpaye ooievaars passen. Dus na ulta samajie, chijua sunnevalo, hamlok voor ke samjaile bati. Kalia, of ekwa kalia koi bel keri samlok keur bole sunna. Ham koho parli bati, char go karta hamme milega, ham naini 10 euro me ki kai ketna. Dus die persoon was totaal verkeerd geïnformeerd.
1: Ja.
0: Maar kahan se informatie apai sam na janila, dus sunnevalo. Tu khali officiële website pe jaiye brassafest.nl ya to ujala ke website pe na ma wel social media toch Lloyd?
1: Ja.
0: Facebook, TikTok, Instagram.
1: Us sab
0: chi juan pe tu jaiye official jahan pe ba wahan pe jaiye aur agar tu kiniye karta brassafest.nl se kiniye aur kahuna jaiye kine ne to ke nap kar dei koi jhutte ke brassafest.nl wahan pe tu jaiye aur via ujala तू वहां पे जा ही सकेगा मक्लक से सुनने वालों
1: और तुम वहां पे आइए तो तुम के गरम-गरम ब्रासा मिलेगा आनंद एंड एक सेंडर ओक नतीलुक है
0: गरम में गरम आई व्हाट फन लाइक
1: ट्रोमस
0: पार्केर मक्लक आएगा आगे के मक्लक आएगा हम लोग सजाबे को बंदा हम लोग दिखाबे कि कौन-कौन चीज हम लोग करीला कैसे करीला वहां पे साल में बरका पौधियों बरका लेख बरका खलोइद बरका सब कुछ बरका
1: सब बरका है या
0: बहुत सुंदर अति सुंदर लॉयड हैं और तू आप भी अति सुंदर आइए वहां पे
1: या
0: वो अफसप्रोके तो बे देज
1: या शेकी वेटम
0: सच दट के ये
1: तू भी सच दट के ये मोई से
0: अपेटाइटलिक
1: uitnodigend en je met een mooie lach en een mooie uitstraling en zeker
0: ja, of je nou op zoek bent naar een partner of niet. Dus na Kali Sochek, Kali en mijn partner, JK Kojek,
1: soms hoef je niet te zoeken. Misschien word je gezocht. Hè?
0: Nee, maar nee, dus wat ik bedoel.
1: Oh.
0: Het is niet voor alleenstaanden alleen.
1: Waar?
0: Abbe, het is zo'n jaar feest waar Kali alleenstaanden
1: gaat.
0: Have a good time, have fun.
1: Neem
0: Kali kaam mein na bhir rahiye.
1: Pura parivar ke saath aaiye. Kom met een grote groep. Ja, kom met een groot. Maar neem mee to lidi. Nee, voordat mensen verkeerd gaan begrijpen. Maar ik heb een heleboel mensen om in kennissenkring en familie, wat dan ook. Die komen met een grote groep, hè. Heb een groepje saath
0: aaiye. Ja, nee, absoluut, Lloyd. En dat is mooi, dat is leuk, want dan... Zo'n, als je eigen groep ook een beetje goed, leuk is en gezellig is, dan heb je het dubbel gezellig, hè?
1: Ja.
0: Dan heb je het gezellig met je eigen groep en je hebt het ook gezellig met alle andere mensen die daar zijn.
1: Ja.
0: Dus dan heb je dubbele gezelligheid. Dus
1: aan
0: een groep wat op is, zit ieker.
1: Nou, een en al gezelligheid op 29 en 30 augustus. Bijna een week nog te gaan. Bra spanning hier.
0: Pahoetje.
1: Op toe kable deernakker. Oh, jake kartok kinle.
0: Dus na op kie weekend, oe weekend. Einde laatste weekend augustus. Lloyd, mooi se samjhaai ja.
1: Ja, ja.
0: Neto admi, boy, na admi echa, koi admi.
1: Ja.
0: Na hame chai bolek admi. Hamere jan 90% wel ek daai me samaj jaiga sab kuch. Maar 10% site hoi echa, Lloyd, John fardwal ho jaiga. Omdat wij misschien...
1: Us heb aadha kaanse zoen het hoi site.
0: Oh, omdat hem ook heel informatie deel aan site of us heb na geconcentreerd zoen, inderdaad.
1: Ja.
0: Ooi se hem ook phor ke bataila, jese kalnia, hè. कोई लॉयसरार पठाई से रहता फन आनंद बहुत मोहित आउटलेख करेगा
1: फोर फोर के कन्या पठाएगा
0: फिर फोर फोर के आज आउटलेख कर ली हम लोग
1: तो बहुत मोहित बतिया है क्या ना थैंक यू वेल फॉर फंडा
0: बनाने
1: या ओके
0: नया फाइव मिनट्स से देख कई मिनट हो गया
1: या नहीं मैं दैट विस्ट इक फॉर यू दिस या वी हैवंट टॉक अ बिट वाज लंगर gedaan मोइज रे
0: हम में ब्रेड टूट खाई बा कौन ब्रेड खाइए तू
1: मत
0: खाइए लंच हम जा लंच करे यार
1: हम जाना फिर घोगरी खाई
0: तू घुगरी खाई आज
1: हाँ घुगरी
0: दी चना घुगरी ऑफ दी अंदर दी ब्लाका पेसी
1: ना चना तो
0: चना वाली वेज वाला ब्लाका पेसी घुगरी इज ओक लेकर है
1: इज दैट माइज योक गेजोंड
0: सुपर गेजोंड
1: सुपर बेइदे सैन गेजोंड

0: Live vanuit de Hoofdstad.
1: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl info@ujala.nl 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो। Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl. Brazzavest, zaterdag 29 en zondag 30 augustus. GIA Event Center mee. Super early bird stickers voor fase 1. Sold out. Uitverkocht. Tujan het toch. Super early bird stickers voor fase 2. Abituk to Garitseke heen. Fase 2. Early bird stickers tot en met 20 augustus. Tujal dikar. Wachtie, wachtie, nakker. Koop je tickets voor fase 2. Super early bird stickers. Via brazzavest.nl. En Den Haag de Bazindo. Heb jij een ooievaarspas? Dan krijg jij 50% korting aan de kassa. Brazzavest.nl. Nachito. Hatu Nachito. Yes, yes. Brazzavest mee. Get ready for the hottest Hindustani event of the year. Brazzavest. In the

Wauw. Wat een geweldig nummer, hè? Kitna mooi gana hega. Kitna sundar. Kitna mooi. Kitna mooi se bolis hai. Ki tu mere swami aur main teri dasi hai. Aur tor saath hum zindagi bhar hai. Film ka naam Kamchor. Tu mere swami. सभी प्यार मोहब्बत करने वालों के लिए हमने ये गाना पेश किया है. एंड तिलक सबेरे सबेरे या रात और दिन कोई बोलेगा कि तू हमारे स्वामी बांटे थे कितना मोह लगे ना. यू आर उजाला रेडियो, ये है सुनवालो. और उजाला रेडियो के जरिए आप प्रोग्राम तो शुरू हो गया है और अभी खासकर आपके वास्ते जो हम पेश कर रहे हैं कॉफ़ी चाय मेदक शो आपके लिए. और ये है निजाम वागी दुजाए ook aanwezig op Brazzavers. 29 en 30 augustus. Gia Event Center mee. Bitter mee, bitter mee, ha? Bitter mee. Binnen dus. Dan heb je helemaal geen last van regen. Ja, karagham. Nee. Lekker gezellig binnen. De headlines voor vandaag. Ujana's Coffee Chai middagshow 19 augustus clear. Genetisch gemodificeerde gewassen komen waarschijnlijk makkelijker op de Europese markt. Nieuwe EU-regels maken voor een deel van de zogenoemde NGT-gewassen de toelatingsprocedure veel eenvoudiger. Daardoor kunnen ze straks vaker in Nederlandse winkels terechtkomen. Ik heb mijn lip higaki. Ja, ter karia mee. इमा कुछ ना कुछ सफन डाले बा कि मोई रहेगा वगैरह वगैरह. मामी सी दत्त आनंद सो मुझे दार इट्स मेयर ओवर कान फटेल डायरेक्टली सो आउटलेकर्स कहेगा. Opvallend sterke cijfers voor de Nederlandse industrie. Ondanks internationale handelsspanningen en geopolitieke onrust is de omzet van de Nederlandse industriële bedrijven fors gegroeid. Dat is goed nieuws. Al dagen onrust in de Arnhemse wijk Geitenkamp. Toure Arnhem, daarom zijn we parabat, daar kijk ik hoog in wapen. To Arnhem ke bazindo, agar aap sun rahe hain sagat coffee chai middag show, stuur een bericht via de WhatsApp 020-363-0808. Groepen jongeren steken 's avonds en 's nachts vuurwerk af, richten vernielingen aan en zoeken de confrontatie met de politie. Een conflict tussen buurtbewoners zou de aanleiding zijn. Nou ja, kaap heel heer. कहा है कि वहाँ पे बीट बोनस अपने में झगड़ा करे है पता ना है. फंदा फ्राई फंदा विश्वफलक एंड फ्राई कूल. हाँ, ठंडा लग रहे हैं, बारिश हो रहे हैं. एट कैनमी फरवाख पीरियोड में रेगन एंड एंकल बैन सबेरे तो बारिश हो रहे हैं. अंधकुश कम सुइट वेस्ट विंड क्रख्त वर्डन जैन खेन वेर वाशिंग फंक क्रख्त. En ja, olieprijs stijgt voor de vierde dag op rij. De Verenigde Staten leggen nieuwe sancties op aan de top van het internationaal strafhof. Internationaal strafhof. De president van het hof en een hoge aanklager worden getroffen. Washington verzet zich tegen onderzoeken naar vermeende misdrijven door Amerikaanse en Israëlische militairen. Zeker 9 doden bij een hotelbrand in Kolkata in India. Chinese buitenlandminister Wang Yi begint vandaag een tweedaagse bezoek aan Zuid-Korea. Welkom bij Ujala's Coffee Chai Middag Show. Ham in de zaak erin aan en Sandra Kazinka. Het is vandaag woensdag 19 augustus. Araf Sundre. Nizam Wagi Duzen Kewaas mee. Jirhega. Braze Vesper. Met de Legends. Het aftellen is begonnen, zullen we wel op. Kaltuk fase 2 keer super early birds aap. Geriestelijk tegen ook er baat mee. Toeker toekinie. Maar dan online, dan ben je goedkoper uit. Al wacht die naar kreeën, draai naar kreeën.